নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন নির্দেশ আদালত বা গ্রহণ মহানুভাবের যাতায়াত ব্যবস্থা কারণী বা প্রবাহ সেবা প্রাপ্তিক সহজকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন উক্ত কক্ষ বা নিঃশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করেন। সেবা প্রাপ্তিমা কফিকে প্রলোভন নেতারি আপনার সেবা লিনা হার্দিক অপিল করছেন। সেবা প্রাপ্তিমা কোন গ্রাস লাইনা গ্রাস শুনে অধিকার কারিগরি প্রমুখ সময় সুযোগ সম্পর্ক রাখা সক্রিয়। কোশ্চি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর পক্ষী গড়া বর্ণা ভূমি সম্বন্ধী সোলকুম্ভু বহুমুখী ক্যাম্পাস সূচনা বিগত পঁচিশ বর্ষদেখি উচ্চ শিক্ষাক ক্ষেত্র মা মহত্বপূর্ণ যোগদান সঞ্চালন ব্যবস্থাপন করতে আহিরা সাথে ইউকি দক্ষ এবং অনুপতি শিক্ষক দ্বারা অধ্যাপন ভিডিও সোলকুম্ভু বহুমুখী ক্যাম্পাস এসএস শৈশব সূত্র 2083 কক্ষা ইংরেজ ভর্না ভিডিও সবাই এসএস সূচনা মার্ফ জানি বর্ণা কার্যক্রম হলে নীতি বর্ণা ম্যাট এসএস তথ্যকতি দেখি অসার 15 গতি সময় কক্ষা সঞ্চালন 2083 সাল অসার 16 গতি দেখি রেজিস্ট্রেশন ফার্ম ভরে ম্যাট 2083 সাল অসুস 20 গতি সময় পড়াই হলে সময় অনুরূপ কম্পিউটার সায়েন্স সমূহ কানুন সমূহ ব্যবস্থাপন সমূহ মানবিক সমূহ শিক্ষা শাস্ত্র সমূহ কানুন সমূহ ৩৭ জনের কম্পিউটার সায়েন্স সমূহ ৪০ জনের মাত্র ভর্না নিমিষ থপ জানকারীকে লাগে সম্পর্ক নম্বর 98510 55 98 41 63 53 34 98 42 84 87 55 সম্পর্ক গণনা সহ উদ্যোগ কুমার শর্মা ক্যাম্পাস প্রামুখ সোলকুম্ভু বহুমুখী ক্যাম্পাস সল্লেরি সোলকুম্ভু।

0: তথা ডাটা ফাটা ই বিস্তাক ডাটা প্রতিনিধি তথা নবীকরণ গড়ে সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভাই স্থানীয় তহমা হস্তান্তরণ ভাই ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা গা এদি কার্যালয় জারি সকল বিভুত ভাইমা শোক আধার স্থানীয় তহবাট সুরুয়া ফিরতা মিশ্রা সমেত সহি দর্তা নম্বর কায়ম হুনে গরী অপলে খড়া গরিছ এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয় জারি সকল বিভুত তর স্থানীয় তহলে জারি সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুত যাতায়াত ব্যবস্থা কার্যালয় জারি সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ খণ্ডমা স্থানীয় তহলে জারি সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি তাদের নম্বর কায়ম করে বিলভুক প্রতিনিধি দিয়েছ যাতায়াত কার্যালয় যাঞ্চ পাশ প্রমাণপত্র সকল পেশ করে সকল পত্র আধার যাতায়াত কার্যালয় জারি দর্তা নম্বর কায়ম করে সওয়ারী দর্তা প্রমাণপত্র প্রতিলিপি জারি সবাই স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সা সওয়ারী দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেনজি আন্দোলন ক্রমমা জলি নষ্ট অবস্থান স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা প্রমাণ আধার সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা গড়ি সেবাগ্রাহী নাগরিকতা ফোটো কপি দুই প্রতি হাসপাতালে খিচি ফোটো এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত গড়ি ভয় উক্ত শীর্ষক থপ কর লাগে।

0: কষ্ট রেডিও নেটওয়ার্ক সড়ক সুরক্ষা জীবন রক্ষা
1: ও গুরুজি পৈদল যাত্রীরা কে পেয়েছ তপাইকা সড়ক খুলা হওয়ার সাথ দৌড়ি সকুন্স তর পৈদল যাত্রীলে তো তপাইকে যুক্ত সুবিধা পাইবেন তো
0: শ্রীপ্রদী তথা টাটা মোটরস সহকারিয়া শুনতে মেরো কথা প্যাকিং গরিদ স্যামজিকো মিসেস ক্যান্সার উপচার করা ইন্ডিয়া সঙ্গে লিখে দানপরে
2: এ হো রে সুন্ন তো অব ক্যান্সার উপচার সিএমসি ক্যান্সার ইনস্টিচ্যুট ভরতপুর নেপালে পহিলো পটক অত্যাধুনিক ভেরিয়েন্ট টিউবিং সিক্সটি কাউন্স হাইপার আর্ক লগায়তকা অত্যাধুনিক উপকরণ প্রয়োগ করে মস্তিষ্ক টিউমার ফোক্সোক ক্যান্সার স্তন ক্যান্সার ঘাটি তথা টাউকো সম্বন্ধী ক্যান্সার পেট তথা কলেজো সম্বন্ধী ক্যান্সার পাঠেঘরকো মুখ গর্ভাশয় তথা মূত্রাশয় সম্বন্ধী ক্যান্সার তথা অন্য ক্যান্সার উপচার হচ্ছে ক্যান্সার ভয়েকো ঠাউকো পহিচান করে রেডিয়েশন মাধ্যম পূর্ণ রূপে নিকো হুনে গরি পনি উপচার গরিন্ছ সরকারি অস্পতালকে সেবা শুল্কমা উপচার হুনেকা সাথে নেপাল সরকারবাট প্রদান গরিনে ক্যান্সার পীড়িতহরুকা লাগি এক লাখ সম্মকো ছুটকো ব্যবস্থা পনি ছ
0: এস্তো সুবিধা রয়েছে মাব ক্যান্সার উপচার করাউন সিএমসি ক্যান্সার ইনস্টিচিউট মানে নিয়ে রয়েছে ক্যান্সার বিরুদ্ধে আসল কোকিরা সিএমসি ক্যান্সার ইনস্টিচিউট
1: ফোন 0 7 9 4 4 9 3 3 3 4 9 5 5 5 9